0: আমাশে পানি মধু হোশ কি এ যায় মুঝে তো
1: Big 106.2, the beat of Bollywood. Aap sun rahe hain Big 106.2, the beat of Bollywood.